চোখা সপুরুষ একটা অহংকার সদগুর প্রসাদ সপুরুষ নিরঞ্জন আর পুরুষ নিরঞ্জন আর আগমাগম পার সত্য আমহ সত্য আমহ তুজি হর সচ্চে সৃজনহার সব জী তুমারে জী তুম জিয়া কা দাতার হর ত্যাব সন্ত জী সব দুঃখ বিসারণহার হর আপে ঠাকুর হর আপে সেবক জী ক্যা নামিত জন্ত বিচার তুম ঘট ঘট অন্তর সর্ব নিরন্তর জী হরে কো পুরখ সমান এক দাতে এক পেখারি জি সব তেরে চোজ বিডান তুম আপে দাতা আপে ভোতা জি হাঁ তুদ বেন অবর না জান তুম পার ব্রহ্ম বে অন্ত জি তেরে ক্যা গুণ আগ বখান জো সেবহেন জো সেবহেন তুমি জন নানক তন কুরবান হর ত্যাব হ্যাঁ হর ত্যাব হ্যাঁ তুধ জী সে জন যুগ মেয় সুখবাসী সে মুক্ত ভয়ে জন হর ত্যাজি তন টুটি জন কি ফাঁসি জন নির্ভও জন হর নির্ভও ত্যাজি তিন কা ভাও সবগবাসী জিন সেবা জিন সেবা মেরা হর জী তে হর হর রূপ সমাসী সে ধন জনার ত্যাজী জন নানক তিন বল যাসী তেরি ভগত তেরি ভগত ভণ্ডার জী ভরে বেয়ন্ত বেয়ন্ত তেরে ভগত তেরে ভগত সলাম তুত জী আর অনেক অনেক নমতা তেরি অনেক তেরি অঙ্কর পূজা জি তপ তপ জপ বেয়ন্ত তেরে অনেক তেরে অনেক পড়ে বসিমৃত শাস্ত্র জি কর করিয়া খনকন করন্দ সে ভগত ভলে জন নানক জি জো ভাব হ্যাঁ মেরে হর ভগবন্ত তুম আদ পুরখ ব্রহ্ম পুরকর্তা জী তদ জেবর বর্ণ কই তুম যুগ যুগ একো সদা সদা তুম একো জী তুম নিচল কর্তা সোই তদ আপে ভাবে সোই ওট জী তুম আপে করে সোই তদ আপে সৃষ্ট সব পাই জী তদ আপে সৃজ সব কই জন নানক মুঙ্গা কত্তে কে জী জো সব সহকা জানোই আশা মহলা চৌথা তুম কর্তা সত্যার মেটা সাই জো তো ভাবে সোই থিসি